0: মাথায় কি গোবর ঠাসা আছে? জল ফেলছিস আমার মেয়ের ওপরে, হারাম জাদা মারবো এক চট।
1: আট কুড়োর বেটা,
0: আমার মেয়েকে বিয়ে করা হচ্ছে,
1: লক্ষ্যর কথা।